हम चलते हैं। अब देखा जाए भैया देना ले जो है श्री नाम का बोले है देना ले स्लात अलार्म ओवर मोगलक कुल प्रॉब्लम इन लेकर हैस एम एम जी में भैया जो नहीं जहाँ पे लेकर है सेगा बोले वहाँ पे जो ठंडवावे है जो कूल सिस्टम है जहाँ लाश धरा जाता है लेक है बोले वहाँ पे बोले कूलिंग ना मोई है। हम जानी ला एक जमाना में श्री नाम में हम रही तो गंधात रहा हुआ भाई ओम दर कूल सिस्टम हुआ ना मोई रहा और वही चीज वह फिनो है दे अना लेत रघुनंदन जो है द्रेंगत और फैलद्रेंग मांगे हैगा कि जो कूल सेल जो लेकन है निकेरी में है मुंगरा में जिस सेंटर में निकेरी में बोले है ऑन बेस्टिक्ड बरिक्टन ओवर बवार ओंस्ताखेड़ फन लेखामन एंड नाबस्तांदे दी हुए ओवर लेडन धीर बारा नोक नीच सौदन हैवन कुनन जिन दैट लेक आउट दैट ब्लेक आउट से फरक्लारिंग नौ तारीख अक्टूबर के और बोले हैगा बोले स्लाख्तोफर फन स्किट इन स्किट इन इंसिडेंटन जो आठ तारीख के जाने दुई मिला दगा उल कर ले रहा तो दुई मर्दाना अप्रेम दगा उल कर ले बैठो फ्राउ के पाचे भैया और बैठो फ्राउ निकेरी मुके अप्रे आदमी रहा सही सौदन सिंस जी दाखे हार्लिक से इनका फ्राक लार तो तुरक्त कोमन शुक्रवार के इसे फिन गए हैं और देखी सेगा भैया कि बोले हैगा कूल सिस्टम होना कमा है बोले है दाना सौदन बस एक बार कूल सेल फाक uitvallen als dat klopt roept dit vragen op over de onderhoud van de betrouwbaarheid van de installatie. Een parlementariër bollega directe bekend is terugkerende storingen over deze bemaat in Suriname. Dus kijkenta, hem jijle bhaiya Suriname me bollega wiskunde biologische leerkrachten na hai bhai. Ja, je vrouw meester jo rahan jo biologisch les dewe hai, bolle o bahut kamti hai. Minister jo ba direct curie van onderwijs wetenschap en cultuur ke bolle hai, collega's aangeschreven met het verzoek. Met het verzoek bolle hega, ki bolle hega, en bolle hema collega's bolle hega, biologie, laat me even goed kijken mensen, kontje bolle zijn, ja, biologie, wiskunde, leerkrachten tekort he, groot tekorten aan de, bij het VOJ, zijn volgende minister bij de volgende vakken, wiskunde, biologie, tekeningen, lichamelijke opvoeding en natuurkunde. Bolle de grootste tekorten. Op een Tulunjaan in Suriname. Ja, als je. En heel veel mensen die zijn niet goed opgeleid. Toch hebben ze door politieke partijen bepaalde functie gehad die niet goed gaan mensen. En hier kan je op school niet zetten. Je moet wel de vak weten om de les te geven aan onze kinderen mensen. Trump caboletos tot Trump wil excusitie. John van massamoorden live uitzenden. VN spreekt van afschuwelijke plan. VN bolle nabolletje van dat je heen de kawek. Oor Donald Trump bolle he. 10 tarik december ke. Bolle excusitie van een voormalige leider psychiater Nidal Hassan. Bolle rechtstreeks je uitzenden kreeg van een media platform. Hassan werd ter dood veroordeeld voor een schietpartij op de Amerikaanse militaire basis 2009 mee. Waarbij 13 mensen om het leven kwamen. Het voornemen heeft internationale grote verantwoording veroorzaakt. De Verenigde Naties willen noemen het plan afschuwelijk en plaatsen vraagteken bij de verenigingsbaarheid ervan bij de internationale mensenrechten. De kobaya 385 kilo parbo. Let reis John importeer bijlega. Bhagwat Prasad Ramdin is inmiddels van boord gehaald in Nikeri en overgebracht naar het terrein van de faal. Op het oude een deel van de reis was vrijdag al gelost, terwijl de resterende hoeveelheden maandag haven mee uitvoer bijle. Ook er waren met sipahi, John Hega, politiebewaking, John Landbouwke, LVV, economische zaken. Orbole ondernemerschap van de technologische innovatie zijn bij de invoer verschillende wettelijke voorschriften overtreden. Betijgen het dus toe, bole Chaurua, John Aile, voor ijskere toestemming tegen Surinaamse leweke, binnengebrachtstellende betrokkenheid.
तो ये बात है हमारे प्यारे प्यारे जनता। तो ये सब समाचार आपको निकेरी का है हमारे प्यारे प्यारे सुनने वाला अल्बर्ट हैन में भैया बड़का स्टोरिंग भैले वी द एप वेबसाइट ऑन द क्लांत शेरिफान द अल्बर्ट हैन probeer te bereiken. Heeft pech ook Mangerwaarke winkel online niet bereikbaar. Hij barka storing het oosto. Or bataye gaye Indiaanse ambassadeur jun Suriname ba. Jekar naam ba Subhas Prasad Gupta. 12 tarikh oktober ke afskeid leese president Jennifer Simonske bole tijdens de diplomatieke missie die in augustus met Waila Gupta zich ingezet voor versterking van de betrekking tussen Suriname en India. Ambassadeur kijkt naar eigen zeggen met de voldoende terug op zijn periode in Suriname. Hij overschrijft zijn verblijf als een aangename en verrijkte de ervaring. To ye hai Gupta bhaiya ja hai dusar koi aaye natuurlijk mensen plaatsvervanger. तो जनता हमारा समाचार यहां तक था आज के सुनने के लिए बहुत बहुत धन्यवाद राम राम नमस्कार और प्यार भरी आदाब सत श्री अकाल जॉनी नंबर वन है हमारा नाम